0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহকে ইসমু ফুরুম ফাশা গেল না।
1: لا ظليل ولا يغني من اللهب
0: اين هي لبسنو دي ادي هولو گندو گه هون سلام کوشه بس نومه دي مي
1: انها ترمي بشرر كالقصر
0: حما کشورم بودتي گندوارو فدا خانيتا اي هولو گندو اوخاي
1: كانه جمالة صفر
0: এ খানিতা রিন্দু খোলা আগে জামাল থাকে ফাদে।
1: ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন
0: দগুখরা মিহুনং ইদহুম গিল্লুমাই হালাক হটে।
1: হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন
0: মি ইওরেন্না বাস নুমশেবেনে দুহে।
1: ওয়ালা ইউযানু লাহুম ফায়াতযিরুন
0: আদি এওরেং অজুর দেখুমাকা এওরেং নাকং ইজনাই নুমে দেবানে মে।
1: ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন
0: দগুকুরা মিহুনং এদ্বহুম গেল্লুমাই হালাক হটে।
1: হাযা ইয়াউমুল ফাসল জামআনাকুম ওয়াল আউয়ালিন
0: ওয়াহী কুরবানতে মি নিয়া কুরবুম গে দুহে তিমন রসকলাঙ্গে তে বা মি হুন্নাই আদি কুরি গে মি হুং এক কুরবী মে।

0: এরপরই কেমন দুর্ভাগ্য, আর অফি হুকাই না রাসম ইকুয়ারি কুকুরে এই নদী খাবার কম আর একে বলে জুনিয়ে উঠল ফাদা রানি বারাবোটা পালিবে হোস্টেল গা এডমিট করে হাক পড়ে আর বকুত হসপিটাল দিয়ে হোস্টেল কাঙ্কা বলতো আর না এ না ঘোড়া দিয়ে পড়বে ফুরসতে নদী পড়ো এ না গে আয়া নদী মুসাও হোস্টেল করিডোর গা এখন মায় কানিদে করুণা হচ্ছে দরুকে কুড়ে কুড়ে বিল্লুরি গানো আহ না রানি ফেনে এদমতিগা ওই এ নাগে হাসি কান্ডু আনি বরাবড়া আনারু ফেফ এ মৌসু মূল মতিন ফেন্ন হরি না থাদু আহারি গি ফলাগে দাবারু আহারি হিতং আরা আহ না এনে ক্যারি হাকুস এনে আতুগা হিফাদে বেনে নামাই এনে হিব্বরু দেবে এনে নামাই একমক ওহান নাকি এনেকে তিরিউর মুগা এবে সাকেনে বেকার মি হে মি ইনসান ইদু মি এক আনু এক দে দবস ফাহু আর গায়াত কে এম মে হিদ্দা তে খবর লিপ রানি মুনি আলফতাও কি এফ এনাকে ফুরান বেরি রাস কা নাকে হযরত তাক দিয়ে খবর দিব বাগুত আর না ফি কোতে বুনে তে কবস নেগে আর ইঙ্গে দে তো কারণ হুট আর ইঙ্গে সিকুনি আসি মুই তুমি আদেরি আর মিমচ নেট রাহণীকে কশুকমাকে মিগি কঙ্কণ নিমিগিন দিয়ে আহারে দুর্গ বালান হুটা এনকি চনাসাগ ব্যারু মুগ হাগুস মিনি কমি তিন সানা এক নদী বনু আহন কুরে বনু হাফিস কামকি দুরু গাইন্দে এনকি ফুরানে সুবরুগে কে নিউ মেলি বনে দে দুয়া করু রাহণীকে বাকি উমায়ক আহারে দিরিউড় মুগে এমএ ফাহু মিদু বেস নেমনি দেন আহারিং কে দিরিউড় মুগে বাকি হতি আমাই কানি ফাড়ুকা ফু আদি নিমু মেন নে ফাড়ুকা আহরে কোম মে দুহা সাহারা নাম বেশি এনে কে মহান খ্যাতি গাইন আহারিং এনে বাহক তক আহারিং কে দি উদাসা বানু বল্লা রানী রানী কিবে আরে এখানে খুদ নাফতি দিয়ে আরে কি বলি উমরু ইন্তজার করে রানী এমরি আন্নান কবগে উম্মিদুগা একমক রানী তি দিয়ে দুহা কো হিসে মুই নাহনানি দুনিয়াক আরে মহানাগে ফাসকাডুগা আইল্ল মুম্বুনি ওয়ায়াকু গাসকাহাগে হিগে অফিতং হেদিলা আডু আহন্ন হিসাসবানি রানি আহন্ন আহক দক্কাহে বাইফার হিবে রানি আহন্ন হিবর দেহেম বেস আহারিং গে দিরিউড় মুগা বাকি বা হুসকুর নিম্মি এনে টাকা দুয়া কুর মুগা একং আহারিং গে দিরিউড় মুগে আদে কবি মিয়াদু আহন্ন কে উমরুন দুয়া সেফাওয়া একানি বেরি মিহে আহারিং গা হায়াতুগা এহেন এবস মিহাক জাগা এনে আহারিং মুড়ি উমরু হেদকুরি রানী গে হাঁদানুক আহারিং গে গে কুড় কুড় কোটারি গাইন্দে বেয়ের বদালুমু তিবে সাহান্ন ফেন্ডনি রানী গে মাউসু মোনু ব্যারোড়ি তকুং আহান্ন ইভেনি রানী গে আডু লোইবকি হামেকনি ক্যামিনিকো একুগা অড়ুমেন নৌকাং আহারিগে দিরিউড়ুম সাবিতুই লোইবকে হিতুকে ফুম্মিনুগাওয়া সাফু হুসাসে হাসিল নুই নামাবিস এ লোবি আবদট্টকা হিতুক দিরিহুন্নানে আহারিগে দিরিউড়ুমকে এম্মে বড়ু মায়ুস্কামকি রানী উফদুকা আদি হিংহম ঝমুক বেহটুমে ফুরসত আহান্ন নুদিব একং আহারে মে দেমিহুগে তাগুদিরু গণেতি কমে রেগণে গে কণিবরে কমুগ আহারিংগে লদুং হরে কারুণতক বাদলেন না আদে আহারিংগে হিতুগাওয়া ইন্তিজার নিমুমে বিসনে এই দুহাকুয়ে সাহসিল নুয়ানে ইন্তিজার একং আহান্ন এঙ্গে রুয়েস আহারিংগে হিং আবদুয়েস ইন্তিজার করে আখিরাতুগে দায় মি দুনিয়েক আহার মে বাদল ওয়ান কাগে উম্মিদুগে আহারিংগে সিকুডিগা বিসকুয়ানি রানী গে মে ফাহু বাস্তা
1: জিয়ান আহার মে গে নসিবুগা একুগা পুনে তি খন্নে গে আহারিংগে হিং আপদুস মনি জিয়ান নাইকু এ মিয়েক আহারিংগে হিতে নু দেবেনে মি আহারিংগে এমএ ফাহুকে বাউতু
0: এ বাস্তাকি আহারিংগে দিরুলুমুগে হামাই কানি তাসাল্লি আহারিং কম্মে রিয়াকু ইলাহি হাবরাত ওয়াকুর গদ কীর্তিবন্ত মায়রাস কলাকু আড়মিংগে দিরুলুমুকা হাসিল নুমে মিলোবি সুয়রুগে কেনি মতুকা আড়মেন না হাসিল কোতে বান্দে মিয়াত আহারিংগে হায়াতুকে ইরুসমুন দানি আহারিংগে সিহাত দানি দুয়াহে দুয়াহা কা দর্শকস বলবদিবামু আহান্নং ইগে আহারিংগে ফাহু দোস্ত গুণ মুন্দাক একমকো আহারিংগে হিতুগা বিরুয়েরি কামেন্নে আহারিং হুরি ওয়ারাং উফদ সাববকি আহারিংগে দিরিয়ুনুমুগে নিমুমায়কু আহারিংগে ইন্তিজার আবেস নিমুং আন্নানেতি আহারিং আনেক্কাবেস রানিয়া বাদ্দল ওয়ানেতি আহারিংগে মুলি দিরিয়ুনুমকি হাসিল নুবি লোবিকে ইন্তিজারুকে আদি করুণাগে দাস্তানি মি আহারিংগে আমিল্ল দিরিয়ুনুমুকে এম্মে হিদ্দতি আদি হামে আসারুকদ সফা একনিবরিকামুগে ফিনিকাং ইহসাস কুরুয়া উম্মিদুকে হিলামেন্নেন নামাবেস আহারিংগে হিতুকে এম্মে ফুং মেনুগা আদিবেস ওতি এম্মে নামে এই হাসিল উম্মেনে নামাবেস আবাদটাকা হিতুকা বিম্বলনে গিফাওয়া আহারিংগে লোবি লোবি রানী।

0: ইসলামে উদয়হন ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: রাফে প্যার দিবেহি এফএম,
1: দিবেহি এফএম, দিবেহি নায়ক
2: মোদিহে একে মেগাহার্টজ দিবেহি এফএম।

এই খাসাবারু এগুম বাদু হে ফাহে বেরু মিহকু এ মিহাগে বেরি রসকলাঙ্গে হাদ্রতা রুজু উমেন হিফা ফা হুসকামে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: এউরেং এখানটা দেখে দুহ হাবিরে নুয়াচা হেন্দুনে গা মেনুই এউরেন লাসুয়ে নুতবে খালে
1: দিবে এফএম নুয়াদি হেকে মেগাহার্টজ।